আগে জেলা আগে জেলা আগে তো আগে তো চিনজি ওয়া চিগে আমচা সাগে কাওয়া ভেতা ইয়া এই ওয়া চিথা থা গাওয়া চাসাম চামু সঙ্গে নাকি মাসিন সে চামচা কে মা কাপা মি সে